পৌড়ি আপিন আপসাজিও আপিন চেনাও দুই কুদর সাজিয়া কর আসন ডিঠো যাও দাতা কর্তা আপ তু সদেব হ কর বসাও তু জানো সবসে দিল সহজিন কোয়াও কর আসন ডিঠো যাও কর আসন ডিঠো যাও।

কালহে মার বেদারে যেসনো নদর করে সোই জন পায়ে গোর কা শব্দ সম্ভালে হার জান মায়া মাহে নিস্তারে